নমস্কাৰ আৰু ওলাৰ লগতে সুন্দৰ ভিয়ান ইদা আকাশবাণী কেন্দ্ৰটোৰা মিডিয়াম ৱেভলা 243.31 মিটাৰ আৰু কিলোহেৰ্জ 1233 নি অনুষ্ঠান প্ৰচাৰ হ'ব লাগিছে গাছা আজি বৃহস্পতিবাৰ আগষ্ট মাছলা 13 তাৰিখ চন 2026 আৰু সময় ভিয়ানলা 6:30:20 পাৰ হ'ব লাগিছে আজিলা অনুষ্ঠান দা শুরু করব এগরা সুন্দর বাণী দিয়া বাণীরে হলে ভালা বিচার ভালা কর্ম আর ভালা ব্যবহার গিলা জীবনকে মহান বানায় আপনি গিলা শুনিলে এগরা সুন্দর বাণী আজিলা অনুষ্ঠানে আপনি গিলা প্রথম গানরা শুনিবাগে পাব শিল্পী সুয়ারেজ হাজংলা কণ্ঠনী।

0: আপনি গিলা শুনিবা গে পালে স্বদেশ হাজংলা গান রা। আজিলা অনুষ্ঠান নি আপনি গিলা শুনিবা গে পাব হাজং গিলা সমাজ আর সংস্কৃতি বিষয় নি এগরা হুটুকে কথিকা রাজেন্দ্র হাজংলা আওয়াজ নি।
1: রাজেন্দ্র হাজং। সংস্কৃতি মানব জাতি উত্থানের সার, কিন্তু সংস্কৃতি সঠিক পরিভাষা না জানাল জনে ওলা অসিত্ব মানদণ্ড দেবা নেই পাই, যালা জনে অপসংস্কৃতি বা বিকৃতি সংস্কৃতিলা আমদানি রপ্তানি করেছে আর সংস্কৃতিলা মূল্য আর আদর বাজার ক্রমে কমিয়ে আহিছে। ইংরাজি কালচার শব্দলা অর্থ কৃষ্টি, কালচার বা কৃষ্টি ঠিক সংস্কৃতি না হয়, অপসংস্কৃতি বা বিকৃত সংস্কৃতি অথবা সংস্কৃতিলা পূর্বাবস্থা। তথাকথিত শিক্ষিত মানগিলেও পাশ্চাত্য দিয়ে যাওয়া কালচার সংস্কৃতি লগন একে পর্যায়তে রাখিব যাইয়া অজ্ঞতাহে প্রকাশ করে মাত্র। খালি ইদাই নহয়, পাশ্চাত্যলা অন্ধ অনুকরণীকে বিজ্ঞানলা অবদানবাদেও শিক্ষা রাজনীতি ধর্ম সমাজ ব্যবস্থা পোশাক চালচলন থাকন খাওয়া দাওয়া তালিকা পর্যন্ত গ্রহণ না করার না হয়। হেরে ফেলিয়া গ্লাস গ্রহণ করা হেতু ভারতীয় জীবন পদ্ধতি তথা হিন্দু জীবন পদ্ধতির মূল্যবোধ কমিয়ে আহিছে। ওদের জন্য সংস্কৃতি কি আর মানব জীবনী ভারতীয় তথা হিন্দু সংস্কৃতিলা তাৎপর্য মানদণ্ড কতখিনি নির্ধারণ করা প্রয়োজন। সংস্কৃতি সম যোগ ক্রি যোগ তিন, এই যে সম বা সম্যক উপসর্গই দ্বৈতকর্থ প্রকাশ করে। এক নম্বর সমীচীন আর দুই নম্বর সুযোগ্য। সুমিশ্রণ মানে উপযুক্ত বা যুক্তিসঙ্গত। দ্বিতীয়তে ক্রি অর্থাৎ করা। তৃতীয়তে তি, তিন প্রত্যয় থাকুন আহা যেটা ক্রিয়াকে বিশেষণ করে। এদের থাকুন যে পরিভাষা পাওয়া যায় ওটা হলে সুযোগ্য সুমিশ্রণ আর সম্যক করিবালা জনে যে মানব প্রকৃতি বা ভাবনালা সৃষ্টি হয় ওটাই সংস্কৃতি। ওদের জন্য সংস্কৃতি কতগুলা উপাদান সমষ্টি। সংস্কৃতিলা প্রধান প্রধান উপাদানগুলা যেমন এক নম্বর ক্ষমা, দুই নম্বর দয়া আর আত্মীয়তা, তিন নম্বর

ৰাষ্ট্ৰীয়, 4 নম্বৰ পবিত্ৰতা আৰু 5 নম্বৰ ইন্দ্ৰিয় নিগ্ৰহ। ক্ষমাই মানুহকে পশুত্ব আৰু মানৱতলা প্ৰভেদ দেখায়। দয়া বা আত্মীয়তা সৰ্বজীৱ প্ৰতি দয়া আৰু গোটা মানৱ জাতিৰ লগত আত্মীয়তা ভাৱ। বসুধৈব কুটুম্বকম। অষ্ট্ৰীয় শব্দলা পৰিভাষা মন বাক্য আৰু কৰ্মলা দ্বাৰা চৰ্ণা কৰা আৰু পৰেলা বস্তু প্ৰতি লোপ না কৰা। পবিত্ৰতা শৰীৰ মন বুদ্ধি বাক আৰু কৰ্মলা নিৰ্মূলতা বা পৰিশুদ্ধতা। ইন্দ্ৰিয় নিগ্ৰহ নিগ্ৰহ শব্দৰ অৰ্থ বিতৃষ্ণা বা নিবৃতি। 10 ইন্দ্ৰিয় যেমন 5টা কৰ্মেন্দ্ৰিয় বাক পানী পদ বায়ু অৰ্থাৎ গুহ্যদ্বাৰ আৰু উপস্থ অৰ্থাৎ মূত্ৰদ্বাৰ আৰু 5টা জ্ঞানেন্দ্ৰিয় যেমন নাক কাণ চোখ জিহ্বা আৰু চামৰা। এই ইন্দ্ৰিয়লা অতিপূৰ্বক সংযোগ অথবা সম্ভোগ অথবা অপপ্ৰয়োগ না কৰা। সংস্কৃতিলা তত্ত্বকে ওদেজনে বিশ্ব বরেণ্য কোৱা হয়। এটা ধর্ম সাপেক্ষ সংস্কৃতি কোনোদিনও প্রকৃতিকে অস্বীকার করিব না পায়। বরং যিগুলা উপাদান যেমন ক্ষমা দয়া আত্মীয়তা অষ্ট্রীয় পবিত্রতা ইন্দ্রনিগ্রহ জীব আর জ্বর জগতনি সামঞ্জস্য আনে ওগুলাকে সর্বাধিক মূল্য দেয়। সংস্কৃতি ওই উপাদানগিলালা বিকাশ সাধন করিয়া পার্থিব জীবন অধিকতর পরিপূর্ণ করিয়া তুলি আর একফালে ওই সংস্কৃতি প্রকৃতি বিধ্বংসকারী উপাদানগিলাকে নষ্ট করিয়া ফেলাবা প্রয়াস করে। বৈদিক আর পারম্পরিক অনুষ্ঠান যেমন হোমযজ্ঞ পূজা পার্বণ যেমন উদাহরণস্বরূপে আমূর্তি কাটিগাসা ধাপা করতাল কীর্তন বগাসুর গান এইগুলা উপরুক্ত উপাদান বিদ্যমান। সংস্কৃতি শব্দলা পরিভাষা ইজুর্বেদ 7 অধ্যায় 14 শ্লোক নি যেমন সা প্রথমা সংস্কৃতি হি বিশ্বারা। বিশ্বলা শ্রেষ্ঠ চিন্তাবিদ আর শান্তিকামী মানগিলা বরণ করার যোগ্য ওই দৃষ্টিকে সংস্কৃতি কোয়া হয়। পাশ্চাত্যলা কালচার মনগেলাকে মাত্র মন বুদ্ধি আর শরীরলা সমাহার রূপে গণ্য করে। আরেক ফলে ভারতীয় চিন্তাবিদগুলা আত্মা শরীর মন আর বুদ্ধিলা সমাহার রূপে মানলা অধ্যয়ন চালায়। আর ওদাজনে আত্মাকে কেন্দ্র করিয়া শরীর মন বুদ্ধিলা বিকাশ করা হয় সংস্কৃতিলা কার্য। ওদেজনে সংস্কৃতি নি সংঘাতলা সম্ভাবনা নাই আর যেটা সংঘাত ফালে ঠিলিয়া দেয় ওটা সংস্কৃতি না হয় বরং সংস্কৃতিলা বিকৃত রূপে বিকৃত সংস্কৃতি বা অপসংস্কৃতি। কতগুলো শব্দ পর্যালোচনা করিলে স্পষ্ট হব। বিকৃতি গিলা দূর করিয়া পরিষ্কার করা কার্যলা নাম সংস্কার। ওই কার্য প্রক্রিয়ালা নাম সংস্করণ। সংস্করণলা পাশে লাভ করা জিনিসলা নাম সংস্কৃত। ওই প্রক্রিয়া সফল করিয়া তোলা কোন বা মন অই হলে সংস্কর্তা। উপরুক্ত সংস্কৃত তথ্যগুলা আত্মসাত করিয়া নির্মিত হওয়া দৃষ্টিকোণ হলে সংস্কৃতি। কালচার আর সংস্কৃতি লক্ষ্য এক না হয়। কালচার মনগুলাকে সুখ দেয় কিন্তু সংস্কৃতি মনগুলাকে সুখ আর শান্তি প্রদান করে। কালচার ভৌতিক তত্ত্ব বিকাশ যন্ত্র আর একফালে সংস্কৃতি হলে আত্মা উৎকর্ষলা পাথিও প্রদান করা অন্নপূর্ণলা অক্ষয় পাত্র। কালচারলা নির্দিষ্ট কোনো গতি নাই

0: সংস্কৃতি নিজস্ব গুটিপথে প্রবাহমান হইয়া নিজের গুণে ভর্তি আসে। কালচার হলে মনোরঞ্জন আর লোক বিশ্বাসলা অভিব্যক্তি, আর সংস্কৃতি হলে মনমাত্রেই শ্রেষ্ঠ বলিয়া আঁকলে নেওয়া সুবিশাল জীবন দৃষ্টি। কালচারলা উপাদান গিলা উত্তেজক বা মর্মস্পর্শী হওয়া বাঞ্ছনীয়, কিন্তু সংস্কৃতিলা উপাদান গিলা ক্ষমা, দয়া, আত্মীয়তা, অষ্টেয়, পবিত্রতা, ইন্দ্রিয় গ্রহ এগুলোই প্রধান। প্রবাহমান বিশাল আর মহান হিন্দু সংস্কৃতি নিজেকে বিলীন করিয়া মনুষ্য জীবন সার্থক করিবা আদরপূর্বক আগ্রহ করা হলে, কবিতার নাম "মই একরা পথ খুঁজি", রাজেন্দ্র হাজং। মই একরা পথ খুঁজি, জনসুন একরা পথ, আক্রামক সূত্র জিরানি নাই, সুযোগ পালে সুলোক মারে যেমন শিয়াল ছাগল ধরে, পরেলা উঠানে সুখ পাকায় পতনে রঙে তালি বাজাই, জনসুন একরা পথ, বিপদলা বন্ধু জিরানি নাই, আপদ বিপদে করে সহায়। মই একরা পথ খুঁজি, জনসুন একরা পথ, ধার্মিক ব্যক্তি জিরানি নাই, পূজা পার্বণ মত মন্দিরে বিভিন্ন ধর্মানুষ্ঠান করে, অধর্ম অবিচার মননি নাই, জীবতা না করে নিরামিষ খায়, জনসুন একরা পথ, অধার্মিক পাপী জিরানি নাই, পরেকে কঠোর যাতনা দেয়, ধর্ষণ লুণ্ঠন গণহত্যা আদি জীবনের জ্বালা প্রধান বৃত্তি। মই একরা পথ খুঁজি, জনসুন একরা পথ, হিংসা নিন্দা জিরানি নাই, দলিত পীড়িতকে সেপ ফেলায়, দুর্বল নির্ধন আর অশিক্ষিত পাশপরা কত বাখার জাত, শিক্ষিত ধনবান অহংকারে পশুতুল্য ব্যবহার করে, জনসুন একরা পথ, জিরানি স্তুতি প্রশংসা নাই, সবালা দিন সমানে যায়। মই একরা পথ খুঁজি, জনসুন একরা পথ, জিরানি টিকা দিয়ে টিকা বানাই, কাগে মারিয়ে কে রাজা হয়, জনসুন একরা পথ, জিরানি বাপকেও নাসারে বেটা, পটলা লালসায় ফাটায় মাথা। মই একরা পথ খুঁজি, জিরানি কোনো ভিড় নাই, জীপথে ঋষি মনি যায়।
1: আপনি গিলা শুনিবাগে পালে হাজং সমাজ আর সংস্কৃতি লা বিষয় নিয়ে একরা হুতুকে কথিক।

আপনি এগুলো উপভোগ করিলে শিল্পী বুঙ্কি মহাজংলা এগুলো আধুনিক গান অনুষ্ঠান নি এলা আপনি এগুলো শুনি বা গে পাব শিল্পী মনোরঞ্জন হাজংলা গানরা।

0: ইয়ান আকাশবাণী শিলং আছে খবরং আসুংনি চাং ছেটকপা চাকাতেলানি সালখো মানি না রাছা কাত্রি ছাকাতিংন আকাশবাণী নিউ শিলং নি গতা দংথাং মানচা ইন্ডিয়া ন্যাশনাল ফ্ল্যাগ বা নিসান নি গমন আদিতা অংচমতকপা খাতারাংকো খনাতাঙ্গেন ইয়াগিসকো নাঙ্গাতকপা খাতারাংকো নামে তাকে খনাথমরমবো জালনা দনসোগপা চুকমতান খাতারাঙারা
1: প্রাইভেট পাবলিক আর সরকারি ইনস্টিটিউট রঙ মাই তাকে আর ভাষা কো বাদাল না চুগমক নিয়ম রঙ দনমানা ইন্ডিয়া আসংনি ফ্ল্যাগ কোড কো হাজগনি গনি বসিনি জানুয়ারি খগ্রুকটক তারিখো রাগাতা মিনিস্ট্রি অফ হোম এফেয়ার্স হাজগনি খগ্রুকনি বসিনি জুলাই যা ও ফ্ল্যাগ কোড অফ ইন্ডিয়া হাজগনি গনি কো আসংনি নিসান কো সাল আর ওয়ালোবা মেসকনা চোল মানাগতা দংথাঙ্গাতা স্কাং ওদে নিসান কো সাল নাবা মতঙ্গো আর সাল নাপ মতঙ্গো সময় রঙ সান মেসকনা মানায়াচম